0: আজাক টঙি টিউ বার আনপটং টুপুর দাচং সালামা পনের ইপায়া আকাশবাণী মগকচং এফএম ব্যান্ড ফ্রিকুয়েন্সি নকলঙ্কা পয়েন্ট টুকু মেগাহার্টজ নৌ সংটংর আসনোক্তেনটং মেজংপোপা ট্রান্সমিশন লাপোকার দানা নকুত বিয়ং লনানি জা সুশি আসনোকি মলংটং চি নুকা আঙাদি
1: জুহান পুঙ্গু মেসের ফেজনোশের আদাংচি জংপুং নুনুকং সিদি সিপাই সাকে ও আঙার আসের নি তাদক আমাঙর পাত তি থাকম খার আসর ও পেন্দাং দাকি মারুজ সাকা তাস বা নুই থাকম দাকি ও গো ভেরি ট্রুলি আই টেল ইউ হুয়েভার হিয়ার্স মাই ওয়ার্ড অ্যান্ড বিলিভস হিম who sent me has eternal life and will not be judged but has crossed over from death to life asanta mangra dama langa balaka alibaji tati takam akatsa dama amang bayalir asar shiri tapu sangram dak amangar patati takam kar sangram dak tamang ayu bajaki upendang daki মারুজ সাকা পার নকু চুকু তাস বা নুমি তাকম দাকি ও গো আলি মানংবু তাকুক সা তাস বা আসর তামাকুক আই খামাদাক আসনুক আলির সাকা আসনুকি তামাং আয়ু বা নং তাশিয়াঙা বাকি আসর মুলং লম তা ইয়াক পা চা চংরমি আসনুকাতমা শি নো আস বাদং নং তু লু বা তি তাত মা খা বা খাদি নিয়ার দা আচুং সিদি
0: মাননি তানা সুশি মাবং আসের সিনদংচম দারনসন নিয়মাই লমসার চিনতাকো মিনিট পুঙ্গনং লোকাল ট্যালেন্টস সিনদং চিনতাকো মিনিট মিটসর পুঙ্গনং আসন লিচুসং নাকামি সসের ইংলিশ নং কহিমানুং ইয়োকপা আঙাশিছে চিনতাকো মিনিট সুমর পুঙ্গনং ওয়েস্টার্ন মিউজিক সিনদং চিয়াকো নং আসন লিনক উসং হিন্দি আসের ইংলিশ নং তালিনুং ইয়োকপা আঙাশিছে চিয়াকো মিনিট লিরনং নুপোরতম উলা টুকুয়াকো মিনিট তরনং ফ্যাকশন ফান টুকুয়াকো মিনিট তর পুঙ্গনং A song that inspires. Tukuako minit mitsunong my state, my bride. Tukuako minit mitsur pungunong lukti unag. Tukuako minit simernong tekalim sindip sundong. Ndurakunong vivit paradisunong Mumbai nungi yukpa angashitze. Anakunong Delhi nungi asan linak usang English asar Hindi nung angashitze. আনাকো মিনিট সুমরনং বিবিদ ফারাদিসনং মুম্বাই নুই ইয়োকপা আঙাশিচ আসর বিজাকো নং মজুমপোপা ট্রান্সমিশন শিবংচ ইয়ামাজি তানু সিনটংটম দারনস নালিচ ইপায়া আকাশবাণী মগকচুং

0: রকম লগা খরচাতে বনাই দিয়ে এই এডভান্স ফেসিলিটিতে সালতে 5 বিলিয়ন সেমি কন্ডাক্টর চিপ বনাই দিয়া লগা ক্ষমতা থাকি বলে আছে। ডর গিনটিতে জমা থাকা মানুষকে এড্রেস করে দিয়াতে প্রধানমন্ত্রীপুর জোর দি কইছে কি এই উন্নতি ইন্ডিয়া লগা ডর ইলেকট্রনিক রেভলিউশনটি আগে কদম আছে যা দেশকে পৃথিবী লগা দূসরা ইয়া সেকেন্ড সবপরা ডর মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার বনাই দিছে। চিওপরা কইছে সানান্তে সিজি সেমি অসাত সুবিধা বনাই দিয়াপরা ডোমেস্টিক চিপ ম্যানুফ্যাকচারিং বাতাবরণ মাতুনকে মজবুত বনাই দিয়া হে নহয় কিনা টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্সকে বি আগে বড়াই দিব আর গ্লোবাল সেমি কন্ডাক্টর ভ্যালু চেনটি ইন্ডিয়া লগা পজিশন উপর উঠাই দিব।
1: আজ কা এই কার্যক্রম ইস বাত কা প্রমাণ হি ভারত যে ঠান লেতা হো করকে দিখাতা হাঁচ সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হব বনায়েঙ্গে। হম ডিজাইন ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে আর আজ দেশ কে তীসরে সেমি কন্ডাক্টর প্লান্ট মে ভি চিপ প্যাকেজিং কা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হো রহা হ্যায়।
0: এই অবসরতে কথা কই দিয়াটি ইউনিয়ন মিনিষ্টার অশ্বিনী বৈষ্ণবপ্রা জানাই দিছে কি সাল 2026 লগা শেষ তাকতে ইন্ডিয়াতে 5টা কম কাম করে দিয়া সেমি কন্ডাক্টর প্লান্টস মজুত থাকিব। ইন্ডাস্ট্রিজ আর কমার্স কারণে নাগাল্যান্ড লগা এডভাইজার হেকানি জাকালুপরা ভাবিয়ে স্কিম নিচতে ইনভেস্টার্স খানকে আনি দিবলে কারণে নাগাল্যান্ড আর নর্থ ইস্টার্ন স্টেটসবিলাকে সহযোগ করে দিবলে মাতিছে। শুক্রবার দিনটি নিউ দিল্লিতে বোর্ড অফ ট্রেড লগা মিটিংকে এড্রেস করে দিয়ে সময়তে টিওপরা এই অনুরোধ করে দিছিলে। এই মিটিং সময়তে ইউনিয়ন কমার্স আর ইন্ডাস্ট্রি মিনিষ্টার পীয়ূষ গোয়ালপরা এক্সপোর্ট করে দিয়াকে সবরা উঁচা ধ্যান দিবলে আর ভাবিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্কিমকে পুরা চলাই দিবলে স্টেট সরকারবিলাকে অনুরোধ করে দিছিলে। এক্সপোর্টে $1 ট্রিলিয়ন হাসিল করবলে বিটিওপরা একটা ডাঙ্গর টার্গেট রাখি দিছিলে। ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি DRDA ডিমাপুর চুমুকি ডিমা আর নিউল্যান্ডপরা শুক্রবার দিনটে ডিমাপুরতে টাকা পয়সা সাল 2026-27 কারণে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান GPGD লগা তৈয়ারির কারণে পিপলস প্ল্যান ক্যাম্পেইন অপরতে একটা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং জোগাড় করে দিছিলে। কি নোট এড্রেস দিয়াতে DRDA ডিমাপুর লগা প্রজেক্ট ডাইরেক্টর লিমা মেরেন ইয়াদনপরা ইনক্লুসিভ আর সাস্টেনেবল রুরাল ডেভেলপমেন্ট কারণে GPGD ফাউন্ডেশন আছে বলে জোর দিছিলে। টিওপরা সব লাইন ডিপার্টমেন্টস বিলাকে প্ল্যানিং কামতে পুরা ভাগ লই দিবলে আর গ্রাম পঞ্চায়েত আর ফ্রন্ট লাইন ওয়ার্কার্স লগতে মিলি কিনা কাম করে কিনা ঠিক আর মানুষ ওপরতে ধ্যান রাখি দিয়া উন্নতি প্ল্যানস বনাই দিবলে অনুরোধ করে দিছিলে। 12 লাইন ডিপার্টমেন্টস বিলাকপরা এই প্রোগ্রামতে যোগ দিছিলে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াপরা শুক্রবার দিনটে নিউ দিল্লিতে মিডিয়া আর কমিউনিকেশন অফিসার্স খান কারণে একটা দিন লম্বা কনফারেন্স জোগাড় করে দিছিলে। এই কনফারেন্সপরা মিডিয়া এঙ্গেজমেন্ট ভোটার্স আউটরিচ মিস ইনফরমেশন ম্যানেজমেন্ট আর ইলেকশন লগতে জোড়া কমিউনিকেশনকে মজবুত বনাই দিয়ে ওপরতে ধ্যান দিছিলে। এইটুপরা 16টা স্টেটস আর ইউনিয়ন টেরিটরিজ লগা মিডিয়া ডিপার্টমেন্টস পরা অফিসার্স খানকে একেলগে জমা করে দিছিলে। নাগাল্যান্ডপরা CEO অফিস পরা 2 জন অফিসিয়ালস আর IPR ডিপার্টমেন্ট পরা 7 জন অফিসিয়ালস লগতে 9 জন মেম্বার লগা একটা ডেলিগেশন পরা এই কনফারেন্সটি যোগ দিছিলে। এই ইভেন্টকে এড্রেস করে দিয়াতে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার পরা সোশ্যাল মিডিয়া ওপরতে গলত কথা কই দিয়া বিরুদ্ধে হুঁশিয়ার করে দিছে আর গলত জানকারি ফেলাই দিয়াকে যুঁজিবলে টিও খানকে অনুরোধ করে দিছিলে। আর ফিফা ওয়ার্ল্ড কাপতে ফ্রান্স আর মরক্কোপরা কোয়ার্টার ফাইনালসে টিও খান লগা জায়গা বনাই লৈছে। 16 ম্যাচ লগা ক্লাশতে মরক্কোপরা কানাডাকে 3-0 হারাই দিছিলে। এজেডাইন অনাহিপরা সেকেন্ড হাফতে 2টা গোল দিছিলে আর এই পাছতে সুফিয়ান রাহিমিপরা একটা স্টপেজ টাইম গোল দি কিনা এই গেম জিতি লৈছিলে। প্যারাগুয়েকে 1-0 হারাই দি কিনা ফ্রান্স বি আগে বড়ি যাইছে। 70 মিনিটে ক্যাপ্টেন কাইলিয়ান মাপেপরা পেনাল্টি গোল দি কিনা এই জিত হাসিল করে লৈছিলে। জুলাই 10 তারিখে ফ্রান্স আর মরক্কোপরা কোয়ার্টার ফাইনালসতে এক দূসরাকে সামনা করে থাকিব। শুনি থাকিবি সাম লাগা নাগামিজ খবর 7:10 আনি দিব। আপনি খান সব লাগা দিন ভাল হব বলে আশা করে আছে।

0: অকেশন লগা সময় শ্রী শাহ টু হইলে ফাউন্ডেশন পাথর টু রাখব আর বেশি কি ইনিশিয়েটিভ টু লক্ষ্য করে দিব। ইনগ্রেশন তে 232 গ্রেইন স্টোরেজ গোডাউন, ভূমি পূজন সাহাকার ওয়ান নিমিত্তে ভূমি পূজা কালচার ফেসিলিটি উত্তর প্রদেশ আর মহারাষ্ট্র নিমিত্তে ন্যাশনাল কোঅপারেটিভ ডাটাবেস NCD 3.0 আর জিওটেক মোবাইল অ্যাপ্লিকেশন আর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড NDDB মিল্ক সাপ্লাই রিভিউ ড্যাশবোর্ড পোর্টাল খান লক্ষ্য করব। এই সামে ডেয়ারি জানোয়ার খান কোঅপারেটিভ ইনপুটস অ্যান্ড সার্ভিসেস ডেলিভারি মাল্টি স্টেট লিমিটেড খান থাকিব, তাতে কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স অর্গানাইজেশন মাল্টি স্টেট লিমিটেড বি লক্ষ্য করব। গোমে কোঅপারেটিভ সোসাইটিস মাল্টি স্টেট লিমিটেড বি আছে আর দুইটা ডর ইনিশিয়েটিভ ন্যাশনাল আর্বান কোঅপারেটিভ ফাইন্যান্স আর ডেভেলপমেন্ট কোঅপারেশন NUCFDC সাহারা CPS আর সাহারা সহযোগী বি ইটু সামে লক্ষ্য করব। কার্যক্রম লগা সময় 50,000 প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি PACS টু EPACS তে বদলি করে দিব। ফিফা ওয়ার্ল্ড কাপ তে রাউন্ড অফ 16 ম্যাচ নিউ জার্সিতে ব্রাজিল পড়া নরওয়ে লগ খেলব আজি রাতে 1:30 AM ইন্ডিয়ান টাইম দে। প্রি কোয়ার্টার ফাইনালস তে ইংল্যান্ড টু কালি 5:30 AM মেক্সিকো সিটিতে মেক্সিকো লগ লগ করব। আজি পুজোর রাউন্ড অফ 16 ফিলাডেলফিয়াতে ফ্রান্স টু হইলে কোয়ার্টার ফাইনালস তে যাইছে পরাগুয়ে লগ 1-0 পড়া জুটি কেনা। আলাক প্রি কোয়ার্টার ফাইনালস তে মরক্কো টু হইলে 3-0 পড়া কেনেডা ওপর জুটিছে হিউস্টনতে, তাতে লাস্ট 8 বুক করে কিনা। খবর সেইসতে দুবারা হেডলাইন্স। ইউনিয়ন মিনিষ্টার শিবরাজ সিং চৌহান টু 25,000 কোটি টাকা টু প্রদেশ খানকে রিলিজ করেছে VBG রাম এক নিমিত্তে। সেন্টার টু হইলে ন্যাচুরাল গ্যাস সাপ্লাই লাগা ইমার্জেন্সি কার্ড টু হাতাই দিছে। ইউনিয়ন মিনিষ্টার ডাক্তার মনসুখ মানদেভিয়া পড়া সাইক্লিং টু হইলে পলিউশন আর শেহার ট্রাফিক লাগা সলিউশন এসেছে। সেন্টার টু হইলে মেটাকে চাইল্ড অ্যাবিউস এড টু হাতাবলে কইছে ইনস্টাগ্রাম পড়া 7 দিন লাগা মাজতে। আজি রাতে লাগা নাগামিজ খবর ইমানতে শেষ করব। শুনে থাকবি কালি পুজোর 7:35 নাকামিজ খবর আনি দিব। শুনে থাকি সবকে ভাল রাতে হবি।
1: Get tested for HIV and syphilis within the first 3 months of your pregnancy.
2: A pregnant HIV woman can prevent the transmission of HIV and congenital syphilis to her baby.
1: If you are tested positive, you can avail treatment that may save your baby from getting the infections.
2: HIV testing can be availed free of cost in the government hospitals across the state.
1: This information is brought to you by Nagaland State AIDS Control Society.